নমস্কার বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের FM-এর 101.7 মেগাহার্জে সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরং অনুষ্ঠান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অনুষ্ঠান ঘোষণায় আজ আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথে রুদ্রাণী ঘোষ। নমস্কার। হাজার ভিড়ের মাঝেও আছে রেডিও আকাশবাণী, হাজার তারার মাঝে

মুছে আছে চাঁদের ঝলকানি, ঝিরিঝিরি নির্মল বাতাস, নদীর কুলুকুলু শব্দ, তারই মাঝে বসে আজও রেডিও কথা শুনি। কত প্রেম, কত অনুভূতি, কত বিশ্বাস, রেডিও ভালোবাসার ধাগাই বুনি। রেডিও তোমার বটবৃক্ষের মতো মনোবল, যতই আসুক দুর্যোগ কালবৈশাখী, তোমার জায়গাতে তুমি অটল। তোমার জয় জয়াকারের ধ্বজা সর্বশিখরে, রেডিও আবার কে? সকল সংস্কৃতি আচার ভাষা নিয়ে তোমার বসবাস, তাইতে রেডিও তোমার ওপর এত আশ্বাস। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্র থেকে বিশেষ প্রস্তুতি, আকাশবাণীর 90 বছর পূর্ণ লগ্ন, অনেক অনেক শুভেচ্ছা রইল। আকাশবাণী ভারতের সবচেয়ে বড় পাবলিক ব্রডকাস্ট, 1936 সালে এর স্থাপনা হয়। আকাশবাণীর সুন্দরতা, মধুর বাণী, আওয়াজ, ভারতীয় রুচি সংস্কৃতি আশ্বস্তের ওপর ধ্যান রেখেই বিশেষ বিশেষ কার্যক্রম নির্মাণ করা হয়। কিছু আওয়াজ শুধু শোনা যায় না, বরং জীবনের এক বিশেষ অংশ হয়ে দাঁড়ায়। একটা সময় ছিল যখন সকালে শুরু হতেই একটাই আওয়াজ শোনা যেত, এ হ্যায় আকাশবাণী। পুরো হিন্দুস্থান অন্তর দিয়ে শুনত, মনের মাঝে এক অপার মমতা আর সুন্দরের অনুভূতি জাগিয়ে তুলত। কেউ এই আওয়াজ নিজের ছোটবেলা পেয়েছে, কেউ কেউ সঙ্গীতের মধ্যে প্রেমকে খুঁজে পেত, পরিবারকে কেউ পেয়েছে, কেউ বা এই আওয়াজে দেশের প্রাণ পেয়েছে। 90 বছর আকাশবাণীর এ কেবলই একটা সময় নয়, এই 90 বছরের অর্থ কিন্তু কোটি কোটি মানুষের স্মৃতি, যা অমৃতের সমান। ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের এক সুরম্ভ আওয়াজই হল রেডিও। আকাশবাণী শুধু রেডিও নয়, আকাশবাণী হল ভারতের আওয়াজ। রেডিও জাগরুকতা ও মনোরঞ্জনের এক অমূল্য রূপদান দিয়ে চলেছে, সেই চলার পথকেই কিন্তু আমরা বলি ওল্ড ইজ গোল্ড। আকাশবাণী তার বাণী, বিশ্বাস এবং শ্রোতা বন্ধুদের সাথ, এই তিনকে কিন্তু একত্র করে উচ্চস্থানে এগিয়ে গেছে আকাশবাণী। আকাশবাণীর 90 বছরের মহত্বপূর্ণ পূর্ণ লগ্নে আবারও শুভকামনা রইল। ভারত যখন বাংলাদেশকে স্বাধীন করেছিল, তখন কিন্তু আকাশবাণী সেই মুক্তিবাহিনীর মনোবল বাড়িয়েছিল। আকাশবাণী, রেডিও, মানে কি বাত, এই মহত্বপূর্ণ অনুষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্প্রচার করেন রেডিও থেকেই। এর উদ্দেশ্যই হলো যে নাগরিকের দূরত্বকে দূর করা, দিন প্রতিদিনের সংবাদ স্থাপন করা। এই রেডিও মঞ্চের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের নাগরিকের সঙ্গে জুড়ে নিজের বিচার, অনুভব, প্রেরণাদায়ক
কাহিনী শেয়ার করে থাকেন। আকাশবাণীর 90 বছরের পূর্ণলগ্নে কণ্ঠকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। ভাবতে অবাক লাগে, এই কণ্ঠ বা বাণীর হাত ধরেই আকাশবাণী ভারতের এক সামগ্রিক বিকাশে মহত্বপূর্ণ অবদান রাখে। দূরকে নিকটে করিলে বন্ধু, পরকে করিলে ভাই, এই কণ্ঠের মধুর বাণীর দ্বারা, মাধুর্য দ্বারা, কণ্ঠের কলার দ্বারা শ্রোতাকে মুগ্ধ করেছে, কাছে টেনে নিয়েছে। একটা সময় ছিল যখন মানুষ সাইকেলে বেঁধে রেডিওকে সাথে নিয়ে পথ চলত সাথী হিসাবে। খেতে মাঠে পথে প্রান্তরে ওই ছোট্ট রেডিও বাক্স কত আপন ছিল ঘরে ঘরে। বলতে বলতে আমার মনে পড়ে গেল, তখন রেডিওতে ব্যাটারি ডাউন হলে তাড়াতাড়ি করে টর্চ থেকে ব্যাটারি খুলে সে রেডিওতে লাগিয়ে নিতাম। সত্যি ভাবতে কিন্তু আজও অবাক লাগে, রেডিও আমাদের মন কীভাবে কেড়ে নেয়। আর ছোটবেলাকার কথা বলতে আমার একথাও মনে আসলো, রেডিওতে অনেক প্রোগ্রাম হয় কিন্তু মহালয়া একটি বিশেষ অনুষ্ঠান। সেই সকালবেলায় দুর্গাপূজার আগে মহালয়ার যখন হতো, সকলের মনে প্রাণে যেন একটা নতুন আনন্দ জেগে উঠত। সে ভাবনা স্মৃতি সত্যি অনেক আনন্দের। আকাশবাণী তার কার্যধারার সম্প্রচারের মাধ্যমে সতর্কতা, শিক্ষা, জ্ঞান, কৃষি উন্নতি, স্বাস্থ্য বিষয় সকল পথেই বিকাশ ঘটাতে সাহায্য করেছে, করে চলেছে, আগামী দিনে আরও নতুন নতুন আলোর পথের সন্ধান দেবে এই আকাশবাণী। তৎকালীন সময় যখন ইন্টারনেট বন্ধ হয়ে সব স্তব্ধ হয়ে যেত, তখন কিন্তু এই রেডিও মাধ্যমেই একমাত্র দুর্গম স্থানে খবর পৌঁছানো যেত। আশা রাখি আকাশবাণীর স্থান সর্বোচ্চ শিখরে উঠুক, তার মধুর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশবাসীর হৃদয়ের মণিকোঠরে অমরত্ব লাভ করুক। আকাশবাণীর 90 বছরের পূর্ণলগ্নে রইল অনেক অনেক শুভেচ্ছা। আকাশবাণীর তো অগণিত শ্রোতা, আকাশে যেমন তারা গোনা যায় না ঠিক তেমন আজ আকাশবাণীর এক সাথী 90 বছরের পূর্ণলগ্নে কিছু বক্তব্য রাখবেন। আসুন।

অল ইন্ডিয়া রেডিও এবছর 90তম বৎসরে পদার্পণ করছে। ভাবতে সত্যি অবাক লাগে যে এতগুলো বছর ধরে সমান ধারায় আকাশবাণী তার সেবা আপামর জনসাধারণকে দিয়ে যাচ্ছে। ছোটবেলায় ঠিক 5টা বেজে 50 মিনিটে যে সুর শুনে আমাদের ঘুম ভাঙত, আজও রেডিও সেই সুর সংকেত দিয়েই দিনের সূচনা করে। এর কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, রেডিও সম্পর্কে কিছু বলতে এসে আমি বড় স্মৃতি কাতর হয়ে উঠছি। ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল 1923 সালে বম্বে রেডিও ক্লাবের মাধ্যমে। পরবর্তীকালে 1927 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি তার সম্প্রচার শুরু করে। এরপর 1930 সালে ব্রিটিশ সরকার এটি নিজের নিয়ন্ত্রণে আনেন। ISBS নাম দিয়ে তার কাজ শুরু হয়। এরও বহু বছর পর 1936 সালে অল ইন্ডিয়া রেডিও

0: পরিচিতি পায়। অল ইন্ডিয়া রেডিও অর্থাৎ AIR এর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয় 8ই জুন 1936 সালে। সেদিন থেকে সারা ভারতবর্ষ রেডিওর আওয়াজ শুনতে পেয়েছিল। দীর্ঘ এই 90 বছর ধরে আকাশবাণী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার সেবা দিয়ে আসছে। আকাশবাণী নামকরণটি হয় 1956 সালে, অর্থাৎ আকাশের কণ্ঠস্বর বা দৈববাণী। আকাশবাণী নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার অনুপ্রেরণায় এর নামকরণ করা হয়। এটি একটি সরকারি সংস্থা যার সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। আকাশবাণীর সম্প্রচারের এলাকা দেশব্যাপী। বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক হল AIR। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তথ্য অনুযায়ী অল ইন্ডিয়া রেডিও দেশের 99% বেশি মানুষের কাছে তার সম্প্রচার বিস্তার করতে পেরেছে। এর মূল মন্ত্র হল বহু জন হিতায় বহু জন সুখায়, অর্থাৎ সকলের সুখ ও কল্যাণের জন্য। AIR এর উদ্দেশ্য হল মানুষকে শিক্ষিত করে তোলা নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে, যেমন নারী শিক্ষা, কৃষকদের উন্নয়নের জন্য কৃষিভিত্তিক তথ্য, আবহাওয়ার পূর্বাভাস এবং মাটির স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা করে কৃষকদের সচেতন করে তোলা। এছাড়াও তরুণদের জন্য বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, কেরিয়ার সংক্রান্ত তথ্য এবং শিশুদের জন্য গল্প ও কুইজের অনুষ্ঠানও করে থাকে AIR। AIR বিভিন্ন বিনোদনের অনুষ্ঠানও করে থাকে, যেমন নাটক, গান। আমাদের ছোটবেলায় দেশ এত প্রযুক্তিগতভাবে উন্নত ছিল না, সেই সময় আমরা রেডিওর উপরই নির্ভরশীল ছিলাম। বিভিন্ন দেশ বিদেশের খবর যেমন আমরা রেডিওর মাধ্যমে পেয়েছি, ঠিক তেমনি বিনোদনের জন্য নাটক, গান এসবও আমরা রেডিওর মাধ্যমে শুনেছি। আমরা অপেক্ষায় থাকতাম কখন নাটক শুনব। যদিও আমরা কোনো অভিনেতা অভিনেত্রীদের স্বচক্ষে দেখতে পেতাম না, কিন্তু তবুও তাদের গলার আওয়াজই আমাদের নিজের মনে একটি ছবি ফুটিয়ে ধরত। শুধু গলার আওয়াজের মাধ্যমে আমরা তাদের চিনতে চেষ্টা করতাম। যেখানে মানুষের যোগাযোগের কোনো মাধ্যম নেই, সেখানেও যাতে সমস্ত খবর পৌঁছায় AIR তার চেষ্টা করে। প্রত্যন্ত গ্রামে যেখানে কৃষক ভাইরা কোনো খবরই পায় না, সেখানে কোন সার দিয়ে চাষ করলে ভালো ফসল তুলে ফুটিয়ে তুলতে পারবে বা কখন বৃষ্টি হবে, কখন ঝড় আসবে, এই সমস্ত বিষয় সম্পর্কে অবগত করে AIR। এছাড়া AIR এর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল প্রত্যন্ত গ্রামে মানুষের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, যেমন নারী শিক্ষা, প্রাপ্তবয়স্কদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া AIR এর আরও একটি কাজ। আরও একটি কথা যেটি না বললে নয়, যে রেডিও আজ আমাদের হাতের মুঠে এসে গেছে। আমরা এখন মোবাইলের মাধ্যমেই রেডিও শুনতে পারি। সর্বশেষে যে কথাটি না বললে নয়, সেটি হলো আগমনের সূচনা যে মহিষাসুর মর্দিনীর মাধ্যমে হয়, সেটা আমরা রেডিওর মাধ্যমেই শুনে থাকি। তাই মহিষাসুর মর্দিনী শুনতে না পারলে আমাদের মনে হয় পুজোর সূচনাই হলো না। এছাড়াও বিশেষ করে সংবাদের জন্যও আমরা রেডিওর উপর নির্ভর করে থাকি। রেডিও আরও সম্প্রসারণ হোক এটাই চাই। তাই অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।
1: অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শ্রোতা বন্ধুর নাম সুতপা মুখার্জি। নমস্কার।

0: जून सुबह के 9 बजे
1: कार्यक्रम में प्रस्तुति स्वर होगा संगीता शर्मा और सुनीता हांसदा का।
0: लेखन और संकलन संगीता शर्मा और सुनीता हांसदा का।
1: इस कार्यक्रम के प्रस्तुतकर्ता होंगे राजेश कुमार राय।
0: ये प्रस्तुति होगी आकाशवाणी चाईबासा की।
1: तो सुनना ना भूले आकाशवाणी के बेमिसाल 90 साल आकाशवाणी के चाईबासा केंद्र से।
2: श्रोता बंधु, আমি মুনমুন দত্ত, আকাশবাণী চাইবাসার এক উপস্থাপিকা। আজ 10 বছর ধরে আমি আকাশবাণী চাইবাসার সঙ্গে যুক্ত আছি। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি হতে চলেছে। এই উপলক্ষে আজ আমি আমাদের 7 রং অনুষ্ঠানে পেয়ে গেছি আমাদের আকাশবাণী চাইবাসার পুরনো উপস্থাপিকা মিত্রা হাজরা ম্যাডামকে। উনি চাইবাসা আকাশবাণীর সাথে বহুদিন, বলতে গেলে প্রায় শুরু থেকেই যুক্ত আছেন। আসুন আজ ওনার মুখ থেকেই শুনি এই লম্বা আকাশবাণীর যাত্রা কেমন কেটেছে বা ওনার আকাশবাণী সম্বন্ধে কী অভিজ্ঞতা। নমস্কার ম্যাডাম।
3: নমস্কার।
2: আচ্ছা ম্যাডাম, আজ এত বছর আপনি আকাশবাণী চাইবাসার সঙ্গে জড়িত আছেন, তো এই সম্বন্ধে আপনার অভিজ্ঞতা যদি আমার শ্রোতা বন্ধুদের কিছু বলেন।
3: নিশ্চয়ই। আকাশবাণীর সাথে আমি তো প্রথম চাইবাসা কেন্দ্রে 1996-97 থেকে যুক্ত আছি, আর তবে সে সময় আমি উপস্থাপিকা হিসেবে আসিনি, প্রথম এসেছিলাম আবৃত্তি পরিবেশন করতে। আর এই সম্বন্ধে নিশ্চয়ই অনেক কথাই আজ মনে পড়ে যাচ্ছে, কিছু পুরনো স্মৃতি মনে পড়ছে এবং কিছু বিস্মৃতিও হয়ে গেছি। আপনার সাথে কথা বলতে বলতে সেগুলোর উপরে আলোকপাত করার চেষ্টা করব।
2: একদম।
3: দেখুন, মানব সভ্যতার ইতিহাসে রেডিও বা বেতার একটি অতি প্রয়োজনীয় সাধন। এটা শুনে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আজ সোশ্যাল মিডিয়ার যুগে মিত্রা হাজরা একই বলছেন, কিন্তু ভালোভাবে একটু তলিয়ে ভাবলেই আমরা এর সম্বন্ধে অনেক এর সপক্ষে যুক্তি দিতে পারব। প্রথম তো আপনাকে বলেইছি আমরা এসেছিলাম 1996-97 আকাশবাণীর অনুষ্ঠান, তখন পরিচালক না হিসাবে নয়, আমি এসেছিলাম আবৃত্তি করতে। আর তখনই মনে পড়ে গেছিল আমাদের সেই ছোটবেলার আকাশবাণীর কথা।
2: আচ্ছা ম্যাডাম, আপনাদের ছোটবেলার আকাশবাণী কিভাবে শুনতেন বা কেমন ছিল সেই দিনগুলো যদি বলে থাকেন?
3: আচ্ছা, ছোটবেলায় আমাদের ভারী মজা হতো। আমরা যখন রেডিও শুনতাম তখন মনে হতো যে এই এর মধ্যে বোধহয় কোনো মানুষজন ঢুকে বসে আছে। এবং জানেন একবার কী করেছি, ভাই বোনে যুক্তি করে রেডিও আমাদের ঘরে একটা ছোট ছিল, ওই রেডিওটা ভেঙে ফেলে দেখেছিলাম যে ওর মধ্যে কোনো মানুষজন আছে কিনা।
2: আচ্ছা।
3: এবং যথারীতি আপনি বুঝতেই পাচ্ছেন ছোট, তখন মায়ের ঠ্যাঙানি খেয়েছিলাম এবং ভেবেছিলাম বাবার অফিস থেকে ফিরলে রাত্রে বোধহয় আর এক চোট হবে। কিন্তু বাবা সেই হাসতে হাসতে কি করলেন, ওই রেডিওটাকেই ওই দড়ি দিয়ে বেঁধে টেঁধে নিয়ে গিয়ে দোকানে দিয়ে এসেছিলেন। তার কারণ পরের দিনেই মহালয় ছিল, তখন তো সেই আপনার মহিষাসুর মর্দিনী শুনতে হবে ভোরবেলায়,
2: বীরেন্দ্র,
3: হ্যাঁ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। সেই জন্য তো ওই সমস্ত ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে এখনো, যখন একা বসে থাকি মনে পড়ছে। আজ আজকে তো আপনাদের এখানে আছি, মনে সত্যি খুব ভালো লাগছে এবং মনেও পড়ছে আগেকার সমস্ত কথা। শ্রুতি আমাদের আদিমতম শিল্প, শুধু কানের উপর নির্ভর করে এই স্মৃতি মানুষকে হাসায়, কাঁদায়, রোমাঞ্চিত করে। ছোটবেলায় যখন রেডিও শুনতাম তখন যেহেতু আমি কলকাতায় বড় হয়েছি, ওই কলকাতা কেন্দ্রের শিশু মহল, গল্প দাদুর আসর, তারপরে বড় হয়ে শুনেছি অনুরোধের আসর, বিবিধ ভারতীর নানা অনুষ্ঠান, তারপরে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, আজও ওই চাইবাসায় যখন থাকি মন দিয়ে চাইবাসা কেন্দ্রের অনুষ্ঠান শুনি।
2: আচ্ছা।
3: আর ছোটবেলায় বেতার নাটক আমাদের সময় খুব হতো, ওই বেতার নাটকের খুব ভক্ত ছিলাম। সৌমিত্র চট্টোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, তৃপ্তি মিত্র, মনোজ মিত্র, ওই ভানুজহরের আপনারা জানবেন হাসির নাটক, তখন এখানে আকাশবাণী চাইবাসা কেন্দ্রেও ছিল, আমরা মাঝে মাঝে আমাদের অনুষ্ঠানে বাংলা 7 রং অনুষ্ঠানে আমরা ওইগুলো বাজাতাম। হ্যাঁ।
2: আচ্ছা ম্যাডাম,

0: আপনাদের সময়ে পুরনো উপস্থাপক উপস্থাপিকা সম্বন্ধে যদি কিছু বলেন।
1: আচ্ছা, পুরনো উপস্থাপক উপস্থাপিকা বলতে আমাদের বাংলা বিভাগে তখন রূপালীদি ছিলেন আর অনন্তদা ছিলেন আর আমি ছিলাম। খুব মজায় আমরা দিনগুলো কাটাতাম, হাসি হুল্লোড় হই হই, আবার তার সাথে বিভিন্ন ধরনের আলোচনা কিভাবে অনুষ্ঠানকে আমরা আরও ভালো করে উপস্থাপনা করব সে সম্বন্ধে। অনন্তদার ভরা ভারী গলা ছিল আর রূপালীদের মিষ্টি একটা বাচ্চাদের মতো গলা ছিল, আর আমি ওদের মধ্যে ওই হংস মধ্যে বকযথা। তবে দিনে দিনে শিখেছি, নিজেকে উন্নত করেছি, বড়দের থেকে আমার সবসময় চেষ্টা ছিল ওনাদের থেকে কিছু শিখব। এটাই শিখেছি। আর আমার শ্রোতারাই তো বলবেন আমি কীরকম অনুষ্ঠান পরিচালনা করতাম তখন, অনেক বছরই তো ছিলাম আকাশবাণীর সাথে।
0: আচ্ছা ম্যাডাম, আপনাদের সময় আন্তর্জাতিক দিবস আপনারা কিভাবে দিতেন বা সে সম্বন্ধে?
1: হ্যাঁ, নিশ্চয়ই। আন্তর্জাতিক দিবস বলতে প্রথমে আমার মনে পড়ে ভাষা দিবসের অনুষ্ঠান, 21 ফেব্রুয়ারি যেটা হতো। তো ওই সময় আমরা তো বিভিন্ন ভাষা শহীদদের জীবনী সম্বন্ধে আলোচনা করতাম বা তাদের সম্বন্ধে লিখতাম পড়তাম এবং অনুষ্ঠান পরিচালনা করতাম, বিভিন্ন দেশাত্মবোধক গান, এছাড়াও ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওশন ডে, ব্লাড ডোনেশন ডে, তারপরে আপনার ডক্টর্স ডে, বন মহোৎসব, ব্রডকাস্টিং ডে, কার্গিল দিবস, এই সমস্তই অনুষ্ঠানে, মানে আমাদের অনুষ্ঠানের মধ্যে এগুলো যাতে থাকে কিছুই না বাদ যায় সেই অনুযায়ী আমরা অনুষ্ঠানগুলোকে সাজাতাম সাশ্রম। আসলে তখন প্রথমে আপনাদের একটা জিনিস বোধ হয় আপনারা এখন জানেন কিনা জানি না, প্রথমে 20 মিনিটের অনুষ্ঠান হতো, মাত্র 20 মিনিট,
0: আধা ঘন্টা,
1: এখন আধ ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন এর আগে 2018 পর্যন্ত আমি কাজ করেছি তখন আধ ঘন্টাই হয়ে গেছিলো, কিন্তু প্রথমে এটা 20 মিনিটের অনুষ্ঠান হতো। তো সেই জন্য আমাদের ওই আধ ঘন্টার অনুষ্ঠানে আমরা বিভিন্ন, হ্যাঁ, মনীষীদের জীবনী, হ্যাঁ, সে জন্মদিন পালন করা, যেমন রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভিন্ন সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, এদের জীবনী নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা চেষ্টা করতাম। আর তার সাথে আবার বিভিন্ন ধরনের, ধরুন, গান, গল্প, আলোচনা তো থাকবেই, নাটক, এখান থেকে নাটকও প্রচারিত হয়েছে, কাব্য, রূপালী দিয়ে একটা আমার মনে আছে, রূপালী দিয়ে ওই কর্ণকুন্তী সংবাদ করেছিলেন। আমারও ইচ্ছে ছিল এই ধরনের কিছু অনুষ্ঠান করব, কিন্তু সেই মানে সুযোগ হয়নি আর কি ঠিকভাবে। তো এইরকম নানা রসে নানাভাবে আমরা কেন কেন মনে পড়ছে আমি বলে দিচ্ছি। প্রথম লাইন হচ্ছে, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, আমি পুরোটা বলবো না কিন্তু শেষের কয়েকটা লাইন বলছি এবং তার কারণও আপনাদের বলবো। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি এই কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি সোনার কণা দেখি, দিলাম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, আজ আমার সে ফেলে আসা সোনালি দিনগুলো মনে পড়ে গেল এই কবিতাটির মতো, আর মনে হয় ভিখারির মতো তখন এক কণা দিয়েছিলাম কৃপণতা করে, মানে যখন আমি আকাশবাণীর সাথে যুক্ত ছিলাম, আমি যদি আরও বেশি করে দিতাম তাহলে শতগুণ সোনা হয়ে আমার কাছে এর স্মৃতি ফিরে আসতো, সেই জন্যই এই কবিতাটা মনে পড়ল। আপনাদের সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো, আকাশবাণীর সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
0: অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, শুনব আরও একজন আকাশবাণী চাইবাসার নিয়মিত শ্রোতা, উনি চাইবাসা আকাশবাণীর সাথে বহুদিন জড়িত আছেন। আগামী 8ই জুন অল ইন্ডিয়া আকাশবাণীর 90 বছর পূর্তিতে কী শুভেচ্ছা বার্তা দিচ্ছেন?

0: মানুষের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, সংস্কৃতি ও অনুভূতির সঙ্গী হয়ে থেকেছে এই মাধ্যম। এক সময় ছিল যখন পরিবারের সবাই একসঙ্গে বসে কিংবা বিশেষ বার্তা, সব কিছুই মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রযুক্তির দ্রুত পরিবর্তনে যুগে আজ আমাদের হাতে এসেছে নানা ডিজিটাল মাধ্যম, তবুও রেডিওর আবেদন আজও অমলের। কারণ রেডিও শুধু তথ্য নয়, তাই না, মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগাযোগও গড়ে তোলে। আমার বিশ্বাস নতুন প্রজন্মের মধ্যেও রেডিও শোনা আগ্রহ আরও বাড়িয়ে তোলা সম্ভব। এর জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, যেমন হলো তরুণদের অংশগ্রহণে নতুন ধরনের অনুষ্ঠান, স্থানীয় সংস্কৃতি ও প্রতিভাকে তুলে ধরা, বিদ্যালয় ও মহাবিদ্যালয় পর্যায়ে রেডিও সচেতনতা কর্মসূচি এবং মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আকাশবাণীর অনুষ্ঠানকে আরও সহজলভ্য করা। এছাড়াও শ্রোতাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও অংশগ্রহণমূলক অনুষ্ঠান আয়োজন করলে নতুন শ্রোতা তৈরি হবে এবং পুরনো শ্রোতা আরও বেশি করে যুক্ত থাকবেন। রেডিও এমন একটি মাধ্যম যা বিদ্যুৎ, ইন্টারনেট বা জটিল প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যেও মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে তথ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আকাশবাণীর ভূমিকা ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আকাশবাণীর এই 90 বছরের পূর্তির উপলক্ষে গৌরবোজ্জ্বল যাত্রায় আমি আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনেও আকাশবাণী মানুষের মনের কথা বলুক, মানুষের পাশে থাকুক এবং নতুন প্রজন্মের কাছেও হয়ে উঠুক প্রিয় সঙ্গী, এই কামনাই করি আমি। ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধু, আজকের মতো বাংলা সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথী রুদ্রাণী ঘোষ। নমস্কার।

শ্রোতা বন্ধু, আমি মুনমুন দত্ত, আকাশবাণী চাইবাসার এক উপস্থাপিকা। আজ 10 বছর ধরে আমি